ngaikho ta khisi tabiri ba marup singbu ahan ba makta da wanlal thoibi ning thaujamna taram nok chari khurum jari ngasi su marup singi da makta makhal makhal kaya gi manipuri album isei puduna lak chari haina balai marup sing taibang pan ba sida khwaidagi wa ba thabaga se ngai bani haina nushiba kanana ইনাকি আমুক হনাক্ত লাগব পিমলগ চতিবদ মাকু নাইজবী আবাবদাই খামবাইজরপি আবাবাইজরক্ত লাগি তঞ্জা নকশিলকলবদ থমোদ হুলপ ইহুলদো হাজবদে খুদোল আহানবদ লি সৈসপি টিঙ্কুগি খোঞ্জল সৈরংব সুরমণি সৈরেংব জোধচন্দ্র সনসমদি ইসই হাখিনু